আজি পাই শিল্পী জিতেন্দ্রনাথ পটনায়ক এবং বিশ্বকল্যাণী মহান্তি, গীত রচনা অশোক মিশ্র। তাহলে আসন্তু শুনিবা প্রথম গীতটি, শিল্পী জিতেন্দ্রনাথ পটনায়ক, কণ্ঠরে অশোক মিশ্রঙ্ক রচনা।

এই গীতটি সহ শেষ হল হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। আকাশবাণী জয়পুর কেন্দ্রর আপনার বর্তমান কার্যক্রম শুণুচ্ছেন। প্রচার করুছু এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ।

0: ಹರತಿ ವಿಪ್ರಧೇನು
1: ಸೂರಧರಾನಿ ಹರತಿ ವಿಪ್ರಧೇನು ಸೂರಧರಾನಿ
0: ತಬ ತಬ ಧರಿ ಹರಿ ಮಾನುಜ
1: ಶರೀರ ತಬ ತಬ ಧರಿ ಹರಿ ಮಾನುಜ ಶರೀರ
0: ಹರಹಿ ಕೃಪಾ ನಿಧಿ ಸಜ್ಜನ
1: ಪೀರ ಹರಹಿ ಕೃಪಾ ನಿಧಿ ಸಜ್ಜನ ಪೀರ
0: ತುಮೇ ಜಾಓ এই যে দশাবতার ভগবান এই দশাবতার জয়দেবঙ্কর বর্ণনা ক্রমে মীন কচ্ছপ বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ এবং কল্কি এই দশাবতার মূলরে আমার নিহিত আছে এক পৌরাণিক কিংবদন্তি। আজি আমার আলোচ্য বিষয় হল সেই ভক্তির আধারিত অম্বরীশ উপাখ্যান।
2: ভালো বিষয়টা দেবে তাহলে আরম্ভ করতো
0: বই।

0: মহর্ষি সব সজ্জিত হয়ে আপন বর্তমান ভোজন কু গমন করুন হঠাৎ মনে পড়ে গেল দুর্বাশঙ্কর এ পর্যন্ত মু স্নান সারি
1: না না না
0: কহিলে অম্বরীশ মু

তাহলে রাজা এই অল্প সময়ের মধ্যে স্নান সেরে ফেরি আসছি, অপেক্ষা কর। এই কথা কহি দুর্বাসা চালি গেলে স্নান করিবা পাই। হেলে দ্বাদশী বেলা অল্প সময় অল্প বেলা কি কর রাজন যত তো বিনা।

0: কোটি খাদ্য রেখেছি লোকে কবিতা আপনার মো রাজ্যনগর সমস্ত ডালি পড়ি
1: মহারাজি যেতবে দুর্বাসাঙ্কর এই প্রকার ক্রোধ ভাব পরিলক্ষিত কলে রাজা
2: জিমিতে রাজ দম্পতি ভাসন্তি বচন ভাসন্তি বচন ভাসন্তি বচন গণ পখারি ভিক্ষা করন্তু গ্রহণ করন্তু
1: খুব সজ্জিত হয়েছি আপনার ভোজন গ্রহণ করতে দুর্বাসা খাইবাকে বসে ইনে ভোজন।

0: অন্তর রুকু ভবন নির্বাচিত হইনি। কহিলে অম্বরীশ, এই মর্ত্য মন্ডলে তুমি দশথর নর রূপে জন্মগ্রহণ
1: করিবে।
0: অম্বরীশ আশ্চর্য হলে, কিছু সংসার মুক্তি পাইবা পাই সে ইচ্ছা করেছিল, তেমন দুর্বাসন্তর ধ্যান হলা পরে অম্বরীশ ধ্যান করে নারায়ণ।

0: উনিশ উনিশ মশিয়া এপ্রিল তের তারিখ
1: জালিওয়ানাওয়ালা বাগ নারকীয় হত্যাকাণ্ড জনজাগরণকে অধিক দৃঢ় কলা। আরম্ভ হল অসহযোগ আন্দোলন, লবণ সত্যাগ্রহ।

0: সংকেন্দ্রে আসু আলান্ডালেন্ডে জুলু মালে অসুবিধা কেন তাসান গরজাঙা তো খুলে মেন পাটনা খুলে মেন সিং আপুং আপুংলে মানে আগল আমলবে মানে রেডিও মাধ্যমে প্রচার তো আমি তো
1: আমি
0: জনগণনা কারণে সিং এসে মানরা আটক খুলেমবে এতেলে নমি যে বিয়ড়ি বিয়ড়ি যে নিয়ারমে বদিনতে দায়িত্ব লেন ডাকতে বোতা গরজাং আয়া মাস্টার কে আইন আমরা দায়িত্ব গান ডাকতে নাগাল আমি আজ আমি রেতে সে কইতে মানে সংখ্যা রাতে ঠিক গান ইত্যাই এতেলে সময় সময় যদি নমি তো সরকার হসপিটাল তো ওয়ারেস তুম ফ্রি গান ডাকতে না
2: বাপরে এলে আমি মিস্ত্রি বার আলম লেন বডি না
3: লেবার দেখলে বকুড় গালজি মিস্ত্রি ইঞ্জে দেখলে পচাশ
2: টাকা সর বারা তিন বইলে আকান্ত বকুড়ি মল এক্সপেন্স দেখো না দে
3: ও দেখো না দেখো
2: এলে বাতিন বারা বানাইলে আমি
3: আপার মাংস নিয়ে ফোন আলেন বারালে নাই ফোন সের বার ইয়ার রে নাই দেশান দেখলে নাই দেশান দেখো দেখলো চেন্নাই এনলে বারা নাই তেতে ফোন আলেন না রে আপার মাংা নাং মিস্ত্রি ইঞ্জি ছয় পচাশ সত্তা না নিয়ংলাই
2: ও আকান্ত নম্বরে আমার ডিসান
3: মিস্ত্রি বারা
2: কপান্ডালে
3: মেডিকেল
2: পেডিকেল বাতিনাইতে
3: আলে গুণপুর আইরতে বার জলতার রঙে জেরাং দেন এনএম দিদি না মাঙালে নাইতে
2: ও আলে এনএম এল বুঞ্জাং ইতি তো কা কা আবার ওকে আমন বারা তিন তো
3: যা বগা গরজাং লঙ্গা নে নে কই বুতু বুতু না সামাং বারা জেরাং দেন কা যা ইতি তো কি তো নাগনা লম্বাতে আজি রেঞ্জ জেরাং দেন ইতি
2: ও আজি রে গাল বিন্দিনি ইতি ইতি না আজি রে বড় ইতি ইতি না আসু আমন গইতে
3: ম্যালেরিয়া টাইফয়েড জেন্ডিসি মেউ আর কয়ে তি গই মূলকণ্ঠ
2: ও মূলকণ্ঠ
3: সেরঙ্গা আঙা যে বনার সুদা তরে না রে গাম পার কই আঙা যে নে গই আসুলে দেখো তি যে গুমা জ্বর
2: এনে
3: যা কই আরে গাম যা কই নে তিক তাই
2: এলে ও কই খানি সুমা কান্তি নির কত ডম তিক তাই
3: খানি সমান ডাক্তি তাই বেঞ্জ দেখুনাতে মানরা নেতে উমেংলে সানা মাঙানা ইয়াং জি রেজাং রে নানিন জি জুম জুম না গাগানা আংলে নেন জে রে সামাক্তি।

0: সংস্কৃতি মূল্যবোধ এবং পরম্পরা।
1: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সংবাদ পড়ুছন্তি সুকন্যা জেনা। মুখ্য সংবাদ, খেলো ইন্ডিয়া আলোচনাকু আসন্তাকালি আভাসী জরিয়ারে সম্বোধন করিবে প্রধানমন্ত্রী। রাজ্যের জমি পঞ্জীকরণ প্রক্রিয়াকু অধিক স্বচ্ছ ও উত্তরদায়ী করিবাকু সরকারঙ্ক গুরুত্ব। পয়গম্বর মহম্মদঙ্ক জন্মদিবসরে আজি পালন করা যাউছি ঈদ মিলাদ উন্নবী। রাজ্যের বন্যা ও বর্ষা স্থিতি নিয়ন্ত্রণাধীন রহিতিবা নেই স্বতন্ত্র রিলিফ কমিশনরঙ্ক সূচনা। 10টি জেলার 13 লক্ষের ঊর্ধ্ব লোক প্রভাবিত এবং লঘুচাপর প্রভাবে প্রবল বর্ষা নেই বালেশ্বর, ভদ্রক ও ময়ূরভঞ্জ জেলাকু সতর্কতা জারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্তাকালি আভাসী মাধ্যমে খেলো ইন্ডিয়া আলোচনাকু সম্বোধন করিবে। জাতীয় ক্রীড়া দিবস 2026 পালনের অংশস্বরূপ মেরা যুবা ভারত দ্বারা আয়োজিত এই কার্যক্রম দেশে পরিচালিত হব, যে প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতি জেলার 2টি মহাবিদ্যালয়ের যুবমানে অংশগ্রহণ করিবে। যুব নেতৃত্ব, নাগরিক দায়িত্ব, স্বেচ্ছাসেবী মনোভাব, সুস্থতা এবং দেশ গঠন দিগে এহা সহায়ক হব। যুবপিঢ়ীকে দেশের ক্রীড়া সহ জড়িত হওয়া পাই এই আলোচনা এক প্রত্যক্ষ মাধ্যম প্রদান করিব, ফলে সেমানঙ্কর বিচার এবং দৃষ্টিকোণ ভারতর যুব ও ক্রীড়া ব্যবস্থায় সামিল হয়ে পারিব। ওড়িশার 60টি অনুষ্ঠানকু এথিপাই চয়ন করা যাইছি। ছাত্রছাত্রী ও জাতীয় সেবা যোজনা স্বেচ্ছাসেবীঙ্ক অংশগ্রহণকু সুনিশ্চিত করিবাকু গুরুত্ব দিয়া যাইছি। এই ক্রমে নুয়াপড়ার ন্যাশনাল কলেজ ও খড়িয়াল স্বয়ংশাসিত কলেজ অংশগ্রহণ করছন্তি। রাজ্যের জমি পঞ্জীকরণ প্রক্রিয়াকু অধিক স্বচ্ছ, দায়িত্ব সম্পন্ন এবং নিয়ম অনুপাড়ন সুনিশ্চিত করিবা উপরে সরকার গুরুত্ব দেউছন্তি বলি রাজস্ব ও বিপর্যয় পরিচালনা বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব ডক্টর অরবিন্দ পাঢ়ী কহিছন্তি। পঞ্জীকরণ প্রক্রিয়ারে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাই বিভাগ পক্ষরু বিভিন্ন প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা প্রচলন করা যাইছি। এই পরিপ্রেক্ষীরে পঞ্জীকরণ কার্যালয়গুড়িকর কার্যকলাপ উপরে নিয়মিত তদারখ পাই

0: হ্যালো সারদা লাগবা গীত,
1: হ্যালো নানি, জোয়ার নানি, সর্দা লাগবা গীত নানি,
0: জোয়ার জোয়ার কে কৈলাস নি বাবু না
1: বলাং
0: সঙ্গে
1: বলাঙ্গীর জেলা টিটলাগড় ব্লক শিলুয়া গ্রাম রু নিরাকা ধনা কৌথিলি নানি আর
0: আর রোনা বাবু বলা চাস কি?
1: হ্যাঁ ভালো আছে নানি। কেমতি আছো নানি?
0: মুই মিশা বলছে আছি, আর তোমার ফোন আইবাকে অধিক সারদা লাগলা নি কা?
1: হয় নানি, খুব ভাল লাগুছে নানি, আর বর্ষা বি তো চালিছে নানি। আর হয় নানি, লঘুচাপ চালিছে কি নাই? দাদা বি অছন কাজী?
0: আজি দাদা তুই একলা লোক পন মন ধারতে রা বানজি, মুই অল্প চা খাই করে আইবি বল করি গাল আছে। কাই কি শুনবাস আলে
1: আজি? আজি এটা শুনে দেবে নানি, যেডে বেলে দেখলে তোতে বায়া হেনি সে গীত শুনে দেবে।
0: আলে আলে আলে বজে দেবি, বড়িয়া গীত, এটা
1: বড়িয়া গীত নানি, ভাল লাগছে। আর আজ ডেডিকেট করে দেবে আমার মনোজ পটেল আর আমার ভাই শিব প্রসাদ রণা, আমার বাপা মা ভজ রণা সুতা রণা কে ডেডিকেট করে দেবে। আর আপনকে বি ডেডিকেট আর নানি,
0: ধন্যবাদ লাগো। আরে রইলি নিতেবে, জোয়ার লাগো
1: জান নানি।

0: हेलो सरदा लगवा गीत
1: জোয়ার আপা
0: জোয়ার জোয়ার না অলপ সাঙ্গি দিয়া
1: মুই জয়পুর কুমার সেখান নবীন কুমার কইলেনি
0: নবীন বাবু
1: হ্যাঁ
0: আজি
1: আপা
0: শোইবাস নাই কি
1: আপা
0: শোইলাস নাই কি আজি বললিনি
1: শুনে এলাম আপা
0: আজি শুইলার নাই কি তুমি বললিনি
1: নাই যে ছয় লাগারে উঠলি
0: আলে আলে ছয় দলার ফোন
1: কেন লাগিনা লগাই বললেন লগাই লগাই করে আরাম করে লগাই নিজে এবে লাগলা
0: ওই কাই ফোন মনাইতে রে লাগাই
1: হয় হয়
0: আলে কাই গীত শুনবা কই দিয়া

0: আজি সে সচিবালয়ের অধিকারী দায় লাগে অসময় যাবা সে কায়দা বলে সে তোর কান্দ চপানি তোর মাঝিয়া ঘোরা নিপুল গীত করছে
1: এ এটা বড্ড নিক গীত আয় নবীন বাবু
0: জোয়ার।

0: নমস্কার শ্রোতা বন্ধু, উজ্জ্বল আম দেশ কার্যক্রমকু আপনমানকু স্বাগত। কার্যক্রমকু প্রযোজনা করছেন বসন্ত কুমার স্বাইন এবং উপস্থাপনারে মু আপনক রেডিও সাথী সৌম্যশ্রী। শ্রোতা বন্ধু, স্বচ্ছতা হেউছি জীবনর এক মূল আবশ্যকতা। যদি আমি আম চারিপাখর পরিবেশকু সফা রাখিবা, তেবে আমি রোগমুক্ত ও সুস্থ জীবন ব্যতীত করে পারিবা। হ্যাঁ, মহাত্মা গান্ধী মধ্যে কহিলে স্বচ্ছতা স্বাধীনতা ঠারু অধিক মহত্বপূর্ণ। সেথিপাই আমি সমস্তে স্বচ্ছতাকু আম জীবনর এক অংশ করিবা উচিত। স্বচ্ছতা কেবল গোটিয়ে অভ্যাস নহে, এহা আমার দায়িত্ব। আজির দিনরে আমি সমস্তে এই সংকল্প নেওয়া উচিত যে মু স্বচ্ছতাকু অনুসরণ করিবি ও অন্যমানকু মধ্যে প্রেরিত করিবি। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমি যদি আম ঘর বিদ্যালয় ও পরিবেশকু সফা রাখিবা, তেবে আম দেশ মধ্যে সফা ও সুন্দর রহিব এবং আম দেশ উন্নতি মধ্যে করি পারিব। তেণু আসন্তু আমি সমস্তে এই প্রতিজ্ঞা নেবা, স্বচ্ছ ভারত সুস্থ ভারত সফল করিবারে আমি মধ্যে সামিল হবা। তেবে শ্রোতা বন্ধু আসন্তু আজির আমার অতিথিঙ্ক ঠারু শুনিবা স্বচ্ছ ভারত সুস্থ ভারত বিষয়ে কেতে গুড়িয়ে জানিবা কথা।
1: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, রাজগাঙ্গপুর ব্লকরে ভারপ্রাপ্ত

অতিরিক্ত গোষ্ঠী শিক্ষা অধিকারী রূপে কার্যরত মু সুপ্রভা পরিজা আপন মানক সম্মুখে স্বচ্ছ ভারত সুস্থ ভারত শীর্ষক এক বক্তব্য রাখুছি। ১৯১৬ বনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবার কিছু বর্ষ পূর্বর এক ঘটনা। তদানীন্তন ভাইসরয় লর্ড হার্ডিং দ্বিতীয়ঙ্ক আহূত বৈঠকরে এই বিশ্ববিদ্যালয়ের মুখ্য পুরোধা পণ্ডিত মদনমোহন মালব্য, ডক্টর রানি বেসান্ত ইত্যাদি সহ থাকে মহাত্মা গান্ধী। তাঁর পাড়ি পড়া বেড়ে সমস্তে উৎসুক থাকে বিশ্ববিদ্যালয় নির্মাণ সম্পর্কিত কিছু শুণবা তাঁর মাত্র সমস্ত আশ্চর্য করে সে তাঁর বক্তব্য রাখলে বনারস সহর স্বচ্ছতা সম্বন্ধে। কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত থাকা অপরিচ্ছন্ন গলি রাস্তা, গঙ্গাকূলর বিভিন্ন ঘাট মানঙ্কর প্রদূষিত চিত্র, তমাম সহরের পরিমল ব্যবস্থা সম্পর্কে সে দৃষ্টি আকর্ষণ করে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই মহাত্মা গান্ধীর জন্মর 150 বর্ষ পূর্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক দ্বারা অক্টোবর 2, 2014 গ্রহণ করা যাইতিবা স্বচ্ছ ভারত অভিযানকু 5 বর্ষর অবধি মধ্যে সফল করে 2019 মহাত্মা গান্ধীকে দিয়া যাইতান্তা তাঙ্কর স্বপ্নর স্বচ্ছ ভারত রূপক শ্রদ্ধাঞ্জলি। স্বচ্ছ ভারত অভিযানের মুখ্য উদ্দেশ্য হল স্বচ্ছ ভারত সুস্থ ভারত। এই ক্রমে প্রথম লক্ষ্য রহিলা বাহ্য মলমূত্র মুক্ত ভারত গঠন। প্রতি পঞ্চায়েতর পরিমল ব্যবস্থাকে সংগঠিত করাগলা। জনসচেতনতা বৃদ্ধি পাই গণমাধ্যমর সহায়তা সহিত প্রোৎসাহন রাশি রখাগলা। ঘরে ঘরে পায়খানা নির্মাণ পাই বিপিএল পরিবারর প্রতি পরিবারকু 12,000 টাকার অনুদান দিয়াগলা। এই লক্ষ্য পূরণ নিমন্তে প্রায় 11 কোটি ঊর্ধ্ব শৌচালয় নির্মাণ সহ 6 লক্ষ অধিক গ্রামক বাহ্য মলমুক্ত গ্রাম রূপে ঘোষিত হয়েছিল। সহরাঞ্চলের নাল নর্দমা ড্রেন আদি সফেই সহিত স্বচ্ছ পানীয় জল যোগাণ উপরে বিভিন্ন পদক্ষেপ নিয়াগলা। গ্রামাঞ্চলের পুনি পানি পঞ্চায়েত আদি গঠন করা যাই জল জীবন মিশন দ্বারা পাইপ সংযোগ দ্বারা ঘরে ঘরে পানীয় জল যোগাই দিয়াগলা। ভূতল জলকে ব্যবহার করে হর ঘর জলর সফলতা স্বরূপ লোকে স্বচ্ছ পানীয় জল লাভ কলে। জল ও পরিমল এই দুইটি দিক প্রতি নাগরিকর জীবনকে প্রভাবিত করে থাকে। ওয়াশ বা ওয়াটার স্যানিটেশন আন্ড হাইজিন কার্যক্রমে স্বচ্ছ পানীয় জল ব্যবহার শৌচালয় ব্যবহার সহ আউ এক গুরুত্বপূর্ণ দিক প্রতি দৃষ্টি দিয়াগলা তাহা হচ্ছে হাত ধোয়া। বিশেষত তৃণমূল স্তরের লোকঙ্কু সচেতন করিবা পাই আঙ্গনবাড়ির নেই মহাবিদ্যালয় পর্যন্ত শিশু তথা ছাত্রছাত্রীঙ্কু সুস্থতার শিক্ষা ও তালিম দিয়াগলা। প্রতি আঙ্গনবাড়ি বিদ্যালয় মহাবিদ্যালয়গুড়িকরে স্বচ্ছ পানীয় জল ব্যবস্থা শৌচালয় ব্যবস্থাকু কড়াকড়ি করাগলা। যেহেতু বিদ্যালয়গুড়িকরে মধ্যাহ্ন ভোজন কার্যক্রম অছি তেণু পিলায়ে শৌচালয় কিপরি ব্যবহার করিবে, শৌচ হয়ে কিপরি হাত ধোইবে, খাইবা পূর্বরু ও পরে হাত ধোইবা বেলে কেউ কেউ ক্রম অনুসরণ করিবে সে সম্পর্কে সবিশেষ তালিম ও তদারখ করাগলা। মোট উপরে কুহাগলে সরকারঙ্ক দ্বারা এক স্বচ্ছ ভারত সুস্থ ভারত নির্মাণ দিগরে অনেক কার্যক্রম নিয়া যাইতিলা। এহার সুফল মধ্য অনেকাংশর মিলিছি। WHO র রিপোর্ট হিসাবরে ডায়রিয়ারে মৃত্যুবরণ করিথিবা সংখ্যা প্রায় 5 লক্ষ পর্যন্ত কম হয়েছে। বাহ্য মলমুক্ত গ্রাম দ্বারা বার্ষিক প্রায় 50,000 টাকা পর্যন্ত স্বাস্থ্যগত খরচ এক পরিবারর কম হয়েছে। ভূতল জল প্রদূষিত হওয়া কম হয়েছে। মাত্র এসব সত্যি প্রশ্ন উঠে এ যায় যেতিকি হাসল হয়েছে তাহা যথেষ্ট কি? 2019 সুদ্ধা হাসল করা স্বচ্ছ ভারত সুস্থ ভারত লক্ষ্য এর 6 বর্ষ পরে মধ্য সম্পূর্ণ হয়েছে কি? প্রকৃতির স্বচ্ছতা এক কার্যক্রম নুহে, দিনচর্যার এক অভ্যাস। মু স্বচ্ছতা অবলম্বন করিবি কী, এদ্বারা মোর কোন উপকার হব এ কথা প্রথমে জনে বুঝবা দরকার। মু যে খাদ্য খাউছি পানি পিউছি কিপরি হয়েছে তাহা দরকার, সেই বিষয়ে জনে বুঝব। তাদ্বারা মোর ভোক শোষ মেটি পারে, মাত্র মো শরীর সেতিরে বাহ্য রোগ জীবন প্রবেশ করছন্তি কি সেতিপ্রতি সচেতন হওয়া পড়িব। তা সহিত আমি যদি তাকে ঠিক ভাবে হাত ন ধুই খাইবা তবে নিশ্চিত ভাবে আমার শরীরকে রোগ জীবন প্রবেশ করিবে। হাত ধুইবে কহিলে আমি পানি নিয়ে হাতকে উদা

0: SHG মা ভনী মানঙ্কু আম তরফ রু
1: জুহার।
0: আমি তো মাটির মানিষ, ই বর্ষা খরা শীত আমি তো দেহ শুয়া হয়ে যাইছু। আর তাপরে কোরাপুট অঞ্চলের বর্ষা বলি তো ইন্তি আগা
1: হই,
0: আগুরু তো ইতিহাস রহিকি আসছি কি না
1: সত কথা,
0: সবুবেলে তো রাজি দেব বর্ষা, তিন চার দিন যাই সূর্য দূষিবনি কু নুয়া কথা যে
1: সেটা সত কথা যে এবে আউ প্রাকৃতিক বর্ষার না গন্ধ নাই
0: নাই নাই
1: যোটা হচ্ছে খালি লঘুচাপ বর্ষা দেখুন সেটা পাই ঘড়ঘড়ি মিশা টিকে নাই বর্ষা হচ্ছে সেটা টিকে দুঃখ লাগুছি। হেলে বর্ষা মিশা এমিতি হেলা যে বলছো মর বি সবু যেত লগাইলি সবু খারাপ
0: এসি বাড়ি আড়ে যে পরিবার লগাইছিল সেটা মানে কি
1: আউ নলে
0: ঘর পাই হেলে ভারিব নাই কি
1: ঘর পাই মিশা ভারলা পরা কিছু নাই
0: হ্যাঁ এই পরিবা পত্র কু জবর পানি হয়ে গেলে অসুবিধা
1: আউ
0: সবু কথা ঠিক যে আজি গুড়ে বড়িয়া কথা কইবি তোমাকে এবে চালিছি জাতীয় চক্ষুদান পক্ষ
1: ওহো
0: হেলে চক্ষু বলে আখি বলে তো আমার জীবনর কেতে মূল্যবান জিনিস আমি সমস্তে জানিছু
1: হয়
0: বিনা আখিরে আমি অন্ধারে রইলা পরা অনুভব করিবা আমি অনুভব করি পারিবানি কাইকি না ভগবান আমাকু আশীর্বাদরে আখি দেইছন্তি যা পাখরে আখি নাই সিয়ে হি কেবল কহি পারিব আখি নথিবার দুঃখ কোন
1: সত কথা তো
0: ই দুনিয়া এতে সুন্দর এতে রঙ্গিন এতে প্রকারর জিনিস দেখিবা পাই অছি যদি আখি নথিব তাহলে কেমিতি দেখিব কো হেলে বর্তমান চালিছি জাতীয় চক্ষুদান পক্ষ আর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমি কেমিতি এই সুন্দর দুনিয়াকে দেখি পারুছু আমার গলা পরে মধ্যে অন্য মানে এই আখিরে এই সুন্দর দুনিয়াকে দেখি পারিবে যেমিতিকি চক্ষু দান করিবার এক ব্যবস্থাকু লোকমানক পাখরে বুঝাইবা এবং তাহার মূল্যটাকু লোকমানে জানি পারিবে আমি তো দিনে নহলে দিনে যিবা এটা তো ধ্রুব সত্য আগা আজি নহলে কালি দুনিয়া ছাড়িকে যিবা হেলে আমার শরীরর যৌ অঙ্গ যদি অন্য কাহা শরীরে লাগিব আউ তাকু সাহায্য করিব তাহলে কেতে বড় পুণ্য কাম আমি ন করিছে কো
1: সত কথা আমি গলা পরে আমার অঙ্গটা মানে ব্যবহার হব
0: হ্যাঁ সিমিতি পাই চক্ষু দান করিবা পাই বলকি আমার সরকার সহিত বহু সারা স্বেচ্ছাসেবী সংঘ মধ্যে আমাকে অনুপ্রাণিত করুছন্তি এহা কেবল আখি দেবা পাই মনা যায় নাই এহা হেউচি আলোকর দান আশার দান জীবনকু নুয়া দৃষ্টি দেবার এক মহান প্রয়াস বুঝিপারল কি না
1: সত কথা হয়
0: হেলে আমার আখি আম পরে বি কাহার দুনিয়াকু আলোকিত করিপারিব তাঠু ভল কথা আউ কোন হেইপারিব কো
1: নাই ঠিক তো
0: হেলে আমার কার্যক্রম মাধ্যমে আমি নিজে মধ্যে আমাকু শুণুথবা সবু চাষী ভাই ভুনী মানুকু মধ্যে এই কথা কহিবা যে এবে তো কেবল আখি কথা হউচু আমি কিন্তু আখি বাদে মধ্যে যদি আম শরীরর কোনসি বি অঙ্গ অন্য কাহার কামরে আসিব তাহা হউচি আম জীবন অর্জিত সবুঠারু ভল এবং সবুঠারু অধিক পুণ্যর কাম
1: যদি যোটা বি হই পারছু নাই কি আমার দ্বারা আমি আমার পরে আমি দান কলে সেটা যদি কার দেহরে লাগিলা সেটা পাই যদি কে উপকৃত হেলা
0: হ্যাঁ সেটা কে ঠিক কথা হেলে ই বিষয়ে তো কথা হেলে আমার চাষী ভাই ভুনী মানে অনেই বসতিবে তাঙ্ক পাই কোন কথাবার্তা নেকি আসছু বলি চালো শুনি দবা আজিরো চাষী ভাইঙ্কু দুই পদ কথা
2: স্যার নমস্কার স্বাগত করুছু আপনাকু আমার কিষান বাণী কার্যক্রমকু প্রথমে স্যার আপনাকর টিকে পরিচয় প্রদান করিবে
3: ম্যাডাম নমস্কার মো নাম ডক্টর কার্তিক লেঙ্কা মু স্বামীনাথন গবেষণা প্রতিষ্ঠানে বরিষ্ঠ বৈজ্ঞানিক ভাবে কাম করি
2: স্যার বহুত বহুত ধন্যবাদ আপন সময় দেলে স্যার আজির বিষয় রহিছি স্যার কি অল্প খরচরে আমি অধিক অমল কিমতি পাই পারিবা তাকু নেই কি আপন কোন কহিবে কিমতি কোন করলে হই পারিবো স্যার টিকে কহিবে স্যার
3: ম্যাডাম দেখুন বর্তমান তো ভারত সরকার মধ্যে সেই মুদ্রা যে কেমতি আমি ডবলিং দ ফার্ম ইনকম করে হলে ডবল করিবা পাই হলে আপনাকু ইনপুট কস্ট কমাইয়াকু করিবো যেটা কি আপনি কৌছন্তি কম খরচরে আমি কেমতি অধিক অমল করি পারিবা বিভিন্ন প্রকার যেহেতু বর্তমান সারর অভাব দেখা দউচি জিনিস নাহি তেনু আমি তা উপরে ডিপেন্ড ন হই আমার চাষী ভাইঙ্ক পাখরে যো জিনিস অছি তাকু কেমতি সদুপযোগ করিকিনি আমি চাষবাস করি তাদ্বারা আমার দেশি বিহন অছি তাকু মধ্যে ব্যবহার করি পারিবা অর্গানিক ফর্মুলেশন যদি আপনক পাখরে সেতিকি গোসম্পদ মধ্যে নাহি বিভিন্ন প্রকার উপায় অবলম্বন করি কিন অদর অর্গানিক ফর্মুলেশন রইছি বটানিক্যাল এক্সট্রাক্ট রইছি তাকু নেই কিনি আমি কেমতি চাষকু মানে প্রসাহন করি পারিবা তেনু তাকু নেই ব্যবহার করি আম পাখরে থিবা সম্বলকু ব্যবহার করি আমি কেমতি অধিক লাভান্বিত হই পারিবা তেনু সে দিকরে মধ্যে আমকু চিন্তা করিবার সময় আসিছি আর তার ব্যবহার মধ্যে করি পারিবা যদি আমি দেখা যায় আমি সব জিনিস আজকাল টেকনোলোজির আডাপ্টেসন করিয়াকু পড়িব আমি যে চিরাচরিত প্রসেসরে রই যাইছে সেইতরে হলে হবনি বিভিন্ন জিনিস টেকনোলোজি মধ্যে সময় টু সময় পরিবর্তন হইছি নুয়া আডাপ্টেসন আসিছি তেনু নুয়ার বিভিন্ন জিনিসকু নেই আপনাই আমি গোটে কম্বাইন ফর্মরে যাইকিনি পৌঁছি

গোলামালি মোর কই সুন্দরী, তোর লাগি প্রাণ যাউছে ঝুরি, তোতে হেতু করি করি। তুই মোকে যদি মনা করি দেলে, তুই মোকে যদি মনা করি দেলে, মুই মরি জীবি ঝুরি ঝুরি করে ভুল মৌল রস।